0: আমি ভয় পেয়েছি। প্লিজ আপনি লাইনে সন্দেশ আসছো কি মিসেস দেশাই না ফোন আটো। হ্যাঁ আর্জেন্ট কাম ছে কি অফিসে আগে নাকি তরফ ভাবে ফোন করে। আচ্ছা থ্যাংক ইউ।
1: থ্যাংক সুশি অমিত মেলো এনি কংগ্রেচুলেশন করে
0: না অফিস নে কামে বাদ গয়ো ছে এ আসছে এটা মানে ফোন করছে।
1: এই সুশি এনে মধ্যে কই বেট লই নাই અને રાત્રે ઘરે જઈ ગરેને આપજે
0: અને હા લંચ ટાઈમ માં આપણે જઈ આવીશું જો કે મારી પર્સમાં બહુ પૈસા નથી
1: કઈ વાંધો નહીં થોડો હું આપીશ તને
0: થેન્ક યુ સંગીતા બસ આવી ગયો ચાલ ટાઈપ રાઈટર ટક ટક ટક શરૂ કરી દે નહીં તો એ ટક ટક કરવા માંડશે

শপিং করতে নেই জানানো আছে না চলে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে জানানো আছে। এই সুশি প্লিজ তার সাথে মারুতি শপিং এ পাঠিয়ে দেন, এটা মুড়ে আর সামনে বড়ি মিটিং আছে ছোটু। এমা জো মিস্টার রড্রিক্স নে হাইয়ে রাম বসে না আপনে কই ফার্স্ট ক্লাস হোটেল মে ডিনার আপি দে তো বস মেরা পার আমি ফাইভ স্টার হোটেল কদি জয় নাতি তে জয় নে আমি পরে ঘরে গেলে রাজধানী কই কয়া ফুট মাছি বাঁচি যাওয়ায়

আমি তো ভাই বাসার মোবাইল অ্যাপ দ্বারা বাসন কর্মের একটি বিভিন্ন মাইতে তুমি ভোরবেলা আনাজ না যে তুমি রসিদ ভরবে শুকাইছে তথা ফরিয়াদ না দাবি শুকাইছে আর এই জোড়া অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ গান্ধী নগরে সিডি আরজিকে আপিল করি ন্যায় ভরবে শুকাইছে ফোন নম্বর 079-232-5849 শুধু তুমি জানো যে পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শালার 6-14 বর্ষীয় বালকনে মারতা আহার বাবদে সিন্দাপুর জেলার নিবাসী অধিক কালেক্টর সিনে তেমন অঙ্গনবাড়ি কেন্দ্রমাতি 6 মহিনাটি 6 বর্ষ সুদিনা বালকনে সগর্ভা মহিলাওনে তথা ধাত্রী মাতাওনে মারতা আহার বাবদে কোন ফরিয়াদ হয় তো সম্বন্ধিত জেলা পঞ্চায়েত না ফরিয়াদ নিবারণ অধিকারী সিনে অর্জিত ফরিয়াদ করে শুকাইছে আর যে অধিকারী ওই নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ গান্ধীনগরে সিডি অর্জিকে আপিল করে ন্যায় ভরবে শুকাইছে ফোন নম্বর 079-232-5849